0: ও ভারে খানা প্রলয় শৈলী আতার নাই রা
1: হই আছো মেওয়ানে বছে জি তারে মুই পিবা মিমামি মার্বলারি প্রিবা বিরা বেসিসার মোবা গঙ্গা আর গ্যালারি রি ইয়াব মই বা আছো
0: নাই ইয়াম বিরা তয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেড়া বা কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বিরা ইয়াব মইলো খারে তারে প্রে আনো সেদি
1: তো গঙ্গা আর গ্যালারি রি তো তো বনেবরা আছো
0: তর মি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল অসি ব্যাজ দে মায়া চিলো বনিম রো
1: পহিলে ভনেকো মইলে সবাই বুঝো কান্ছা গঙ্গা আর্ট মা কে কে পাইন্ছ ভনের একপটক পহিলে সবাই ভন্দিও তা নেপালি ভাষামাই
0: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোখমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো।

0: গোড় দুখে কে টাও কু দুখ কে পেট দুখ কে দুখে আও দুখে আও জানি এই বেলা পখালা লাগে হইরান হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে কইলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে যাই
1: বুয়া চিড নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি শহর সেরা চোখ দেখি কারাগার জানে বাদ সানি তিন জাম বরু
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
3: বাবু এ বাবু ঝটে উঠ তো ছিট উঠ না আপনি বিহে বিষে যত বুহারী লাগি গহনা কিন জানু পরে না উঠ তো ছিট
4: হো তো এ আমা বরু কাহ জানি ভন্নু তো
3: পহিলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহর কো ভীমসেন স্থান চোক মা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী রা হীরা কা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনে কই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তা
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ
4: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 9846-58565 রাজ্য অনুসর্ক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল নাই সমজন হোস
5: ও ভারে খন প্রলো শৈলী হতার নাই না
6: হই আজু নিবানে বছি জি তারে মুই পিব মিমেমি মার্বলারি প্রিয়বীর দেশি সর মোবা গঙ্গা আর গ্যালারি দি ইয়াব মই বাচু
5: নাই ইয়াম বীর তয়ার তড়ি বা তারে নাসর বজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো খারে তারে প্রে আন সেদি
6: স গঙ্গা আর গ্যালারি দি তো বনেব রাচু
5: তমি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিনো বনিম রো
6: পহিলে ভনেকো মইলে সবই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কে পাইন্ছ ভনেরে এক পটক পহিলে সবই ভন্দিও তা নেপালী ভাষামাই
2: বেশিসাহ নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়াকো চিনো প্রমাণ পত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ সাথেই আমি কহা ললিত কলামা অধ্যয়ন গরিকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ
1: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লমছুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066-531-387 মোবাইল নম্বর 9462-46648 র 9463-01883
5: কিন হাসি এখন ই বুড়া তুলাই ফর্কিনি করি
6: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত হালেছেন বুড়ালে দেখাও নাই হলা নি তোলাই ফর্কিনি করি হাসি কা
5: হুন তো আমরা বালে নি তালবারাহী মাই রাখনি ভাও কে রে দাঁত অইলি সম্ম বলি আইছন লোকাল কুকুরা কো হাড্ডি তো চপাউছেন বুড়ালে
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনিহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিঘ্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁত কো হর্ষ গিজাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগ কো বিশেষ উপচার গরিন্ছ
4: ताल बराही डेंटल केयर सेंटर प्राली बेसी शहर नगर पालिका साथ भीमसेन स्थान लमजुंग प्रोपाइटर ज्ञानु केसी संपर्क मोबाइल नंबर 9841632004 र 9811920981।
7: शांति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।